তুমি কেতা শব্দুল হি কার্যাবলী নিষ্ঠা নো ইহা কার্যাবলীন আতা মুখার ঐকুয়া ডক্টর মনোহরাজ সরদেসাই হাঁচানী আপল্যা বলিষ্ঠ উত্তরানী রচিল্লে আনি গোয়চো এক মহান গায়ক রাজেশ মডগাঁওকার হাঁচানী আপল্যা মখমলী আওয়াজান সুজিল্লে এক অদ্ভুত গীত ঐকুয়া হে মুখাওলে গীত শব্দুলি হ্যা কার্যাবলীন।